ཁྱི ཚ་བ་ ཏ་སོ་ཁ་ཉི་ཀི ཆ་དན་བ་ཤི་ལ མེ་ཤི ཏག་ཏང་ དེ ལན་བ་ ཏག་ཤ་བ་ རི་ ཆ་དན་བ་ཤི་ལ ཆུ་ཤི་ཇོ་པེ ཨ་དག་ཏ་ན ད་ཏོ་ཁན་བི ཏག་ནོ རེ དེ་ཡང་ ཏང་ཏོ་ནེ ཚ་སོང་ སོ་ཁ་ལ ཆུ་ཏང་ ལན་སོང་ ཤ་བ་ ལ མེ་ཤི ད་ཡར་ན་ཡོ ཆུག་ དེ་ཏ་དམ་ཨ་ཇེར་བ ཚ་སོང་ལ མེ་ཏང་ ལན་ཤ་ལ ཆུ་ཤི་ཇོ་པན ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ ཁལ
chi na zu gu xiang ji ba xi ye ngi ma xi wa na gu xiang ji ba xi ye huai na ta xi jiu pie da ta nu xi jiu pie da ta lu ji jiu pie da na su su chi ti ta la ju ji ci chi na ta xi jiu pie da ji nu lam tang lu la ma tong ba nu xi jiu pie da ndi ta tang lu la ma tong ba lu ji jiu pie da ndi ta tang nu la ma tong ba ndi na rang rang ta ni rang rang su su tong ba ti ni nga ji zi ji su su tong ba zhen te gu yi ti zhen te xie wa ti la ji zi ji ngi meng ge qi su gu xiang ji ba le ti nang ni ren ji ba le ji ba le ni wa ta ma ne ngi meng ti tang zha wa zha wa zhen zhen te xi ni zhi ti la shi shi a da jia wa na ti zhen te gu ni wie zha ti ta meng ge tong zhe ta meng ge tong zhe ti na zha ti xi wi ti zha tong mo ngi zong a gu gu ti yin xi wi ti zha ni wa mo di wi ta ni la gu gu ti ke ge wa ge ngin zhen ce zhe hua na ti ma to qi shi pa xi ge la gong chu ji ma to ha na shi shi ten zhe zhe shi pa ti la gong chu ji mo bie zha ta le na ta meng ge zha le ti yang de shi ni zhe a de nge ta ta le chu pi ni wa xi la gong chu ji jo pa jin chen ta xi ni ti ma to qi shi pa la a de nge chi ji pi men ne wi xin du zhe ta ha ta le la ta ha de zhe ta meng de zhe ku ge che chi ne 고생만지바들 아니면 그 체치 니화른데 또 니거 월지 체벌든 대전도 정치시 조배다다 흑적다시 조배다다 남치시 조배다 남자 덕만데 때 덕만인동 그 진짜 정치시 위치티 정글아 지끄나 정글아 민지끄 흑적다시 위 응이우티 자자위 따라 지끄나 민지끄 남치시 위 응이우티 얌서쇼피 trilajik menjik onchang te tang jawa jawa ji dandek jinsen shi no khonjina chang ke ga namba tang jawi na chte la chang che di to kha ta ke yuen de ji gu ne khta to wasil jo kha shi yem be na chi khta shi jo pa ta chola jo pi to na to kha me pe jo do to pa ta nam ki ayang se ya to kha me pe phet pi cha ni nam tre shi jo pa de java java jinten te shi takpe takmang ge ken mala ta to jo pa po ta nyamba nyamba po ni che thana te jo pi mang na hwa na ten chi ngom ber to khe jen java ta chi wi nam sil a number sha pa lak sha se ji chang a shi jo pi da lak pa sha pa rem bu chi khte shi shi sha wa shi jo pi da ta
tizhi shi hua shi jio pi da ta, jiwi shi shi jio pi da na, chizir na nyamba pu tang, jio pa pu tanang ta chirwi ma ra, di chizga ma ta shikna ra na, alagwaan di nyinga chizir ga na, alagwaan di nyinga dachi ngombar toki jen, jaywa tang jiwi nambar shi pi lak shi khsar ji, changwa zay ga zi no to ti ti ma, nyato ku wunar. Tanchi di nyinga lakpar shepa rambuchi khtashi shewa sar gudu tido kwa. Sangjin di nyinga tijhi shukwa sar gudu. Shangchi sangkwan di nyinga yewe si sar gudu gudu wa. Sangji ta shangsan tamche ke chanla ngin zimbi tena te mang ingu. Te teke shchirtanga ndato tsangma tsir. Darung tanchi ngombar tokhi yenjin jaywa. Tang jiwi, nambar shepa lakshak sarji chungwa shi jopi tina tarung chikta masa chiklin diwi ngakkan niwa tun tang ziw. Ti tang chungye lakpar shepa rambu chi khtar nara ti tang tuan. Yena yang jopa po tang nyamba po ni chi tanang ta munga ku nu teke dhe tawe ge mangyang yu uzi jiri. Alagwaan tang kanzak chem jorwi kasa ngak ti tang chikti Mang tsem zhi ren bo pi gan hong la shikpa yin na mang to gu gi yi de zhi. Mang tsem zhi pa, mang tsem zhi ndu zhi xin ndu zhi zhang ni te ter zhi pa la mang zhi pa di gu gu. Te na mang tang cik nyi meng ge zhi zhi. Shi teng ge mang tang cik nyi nga wa ma yin. Gang zhi, za zhi, ksar tang, ang tang, xi su su zhi pi a zha nam chang, zhi ti tang di mang tang. Tang ti tang ti ma yin bar gu. Shichir ngag zhi shi zhi ji chok sim ji ma tang chik tang yi ki nam ga wa yin. Ma tang chik tang yi ki nam ga wa yin. Dun ji ngu zhan dun ba ma. Dun ji chepar dun ba chi. Gang yang ma dun ba yi ki shi wa zhi chu sim bu ga wa yin. Nga chi chi mu dhe yin zhi na chok sim ya chi zhi shi ma yin na chik ma yin ba shi yin ki. Chuksan yachata chirvi yuki yina mantang chika nika mayimba shi yinki. Chuksan yachata chirvi chika yina mantang yuki nika mayimba shi yinki. Tita ka chuksan yachata shiwi mantang chika nying gawa yin zi jir. Shchirtanga mantang chika nying gawa mun zi jir. Chuksan yachata shiwi mantang chika mayimba shi gongra na kwe gandhi yuki la kuku. Khwarna Vambi munga sunshi chirvi vatang, atang, matang, pa, zhuo na kemdi yukira, kemdi yukira. Tena, tela vambi munga sunshi chirvi yukishi yukira. Darun yukila shenji yuki, tontang madamba, chayh chengwa, latun jupa, adin, nili, tangda, Teja, naja tawaga chati taga tansha na shenji yuki yinda. Teya chuksumji nani kanyinda na yuki shiwa di yinzi. Mantang tsikini la manga shiwa na muzin jukji yodna. Chitanga mantang tsikini manga shiwa na di nila muzin juktukunara. Muzisji na si chukka na muzisji na si chukka dhiji. Huayibin jukji na man yin la tsikma yinbi ma la Sāshī jō pēdā tāng, chīshī jō pēdā tāng, mīshī jō pēdā rīrī nī āshak chō dā jā. Sā, chī, mīshī jō pēdā nā, tī tā kā jā nā māng īmbā lā yī tūn mīn dā jā, chēpār jīyāng mā tūn dā jā. Sā shā mū rā lā, nī mū rā, sā chī gā chūng gā, lā sō khī tūn jīyāng mā tūn dā jā. Chī chī khuā rā lā tāng dī rā, tī lā sō khā jīyāng mā tūn bī nā māng jīyāng wā yīn dā jā jā. Di kaka mangti na sa chi mi dor na ngu tsa jopa tanche mang yin la tsik ma yin bi ma la shak cho zi jir. Yang tsik yin la mang ma yin bi ma la shir tan ru shi jo pi da tang. Na la man shi jo pi da tang. Khtang ga la shi jo pi da ri ri ni shak cho zi. Di chidga cho nara zina ka nan wi shi ni jo nara. Tsik tre shi ni. Tsuk
sāmbā nāyī sāmbā shē dī dā, nāyī jīvā gī chē chē dā, nāyī ngā jōng khāng chē dā, nāyī tī khā dē dā gā dā, zī nā dē dā gā chī, jōng khāng gā chī, gī chē chē chī, shē pī chī, lī sā shā wī chī, dā tō tā chā chī yīn lā, māng mā yīn bā, nī kā yīn bā, vēn bā mā stāk bā shī yō pī dā, Kachi karkim shi jo pi da, gansan shi jo pi da, riri ni nika yinba zhag chukunar. Ti chizga jintan na, wamba martagpa shi jo to, chayzi ta chayji to bi kuwa le nyan maru, wamba martagpa shi jo pi ti na, martagpa izi tang, chi wamba, wamba ti chiyin da martagpa yin shi, wanda ni izi martagpa ta wamba chi gulgudur. Tāwū kuwa lēnchī bārē, tēnā wāmbā mārtakhā dhū, wāmbā kachī kachī lā jīgī khī, chīnyāndā lā chā sār na, wāmbā mārtakhā sār shī wī mā kūgū nā rā. Kachī karkim shī wī, dīndā chidhika dhī rā, kachī karkim dhū nū wā dhī rā rā, mā ngā wī nā rā. Gāngsāng shī jō pāyāng tā rā, chēzā jī yā wū ndā, gā nyāngā gāngsāng sā rā dhū nū tā dhū tā rā. Yāng kīgī chēpā yāng tōnggū nirī, jīnā wēmbā tī chēchī tāng, mṛtabhā chēchī sū sūngwā tāng, kāchī kārkīm shīwī, kāchī tā chēchī tā, kārkīm nā chēchī sū sūngwā, gāngsāng shīwī, gānglā nīwī sāngī chēchī sū sūngwā, yāng tōnggī nā māng tāng cī nīkī mīzhī sūngwā chūgū dhīrī. Māng tāng cī nīkā mā yīmbā, yāng ā kīgī āgādā, ā shēpsi āgādā, ā rāngī āgādā, ā nārū āgādā. Tī tsāngmā tūntotā chēs jāngvā tāngchī māngyāng māyīng, cīgāng māyīng bī mēdī. Tī nā māng tāng cīgī ūdū gāyāyāng yō. Ndir shīgī shē nā māng tāng cīgī gāyā mēn. Shī tīgī nāngsī gā tsūsī yāchī tāshī nī māng tāng cikhī nī gāyvā yīn tsī jirī. Tī nā cikhī nū tūn jī chēpār tōmbā cikhī dī. Tūn jī chēpār lā tā tā pā rīng gā mā lāngvā yō chāng chī rīkhwā dī nā kichī izhī tāng chī jī chēpār tōmbī cikhī izhī rā chī nī jī chēpār tōmbī cikhā vīmbī mārtak pā shī jō pī dā. Wān dā nī vīmbā mārtak pā tāng vīmbī mārtak pā nī jī gā Dēdā dī nā chūmī chūkū tūkni shēnā, dā tāwī tūkni shēnā dēdā dā mērōng nūrī. Vēmbī mārtak pā dī tātō chēzhī vēmbā tāng mārtak pā chēchī sā sōngi nūrī. Vēmbā mārtak pā dī tātō vēmbā chēchī tāng mārtak pā chēchī sā nā. Vēmbā tī ngī wū rī, vēmbā tī mārtak pā rī shī kuwa lēmbī tī nā dī shī kāng jī kū nā ngī wū tāng mārtak pā jī kū gā. Shī tā kāng jī kū nā vēmbā jī kū gā. Vēmbī mṛṭukhā jatātō, mṛṭukhā nā gāngā mṛṭukhā rā nā kāvā tāng, nā nāngā lā sō khī mṛṭukhā mā yī bār, vēmbī mṛṭukhā yī nā shī wī, vēmbī chēchī yī kūkū nā. Tī tā kā chōlān rēdā shī gā nā chēchī tāng chēchī tāng, chōlān rēdā mā shī bī chēchī tāng chēchī nī gā rī tān tsāng dōk dā rā. Tā tō kō tā rēdā dā rōng mā rōng gō kāp sā yāng dē nyam bār dā yā gā nā yuk jī yō nā rē rī. Kā wī nī wā shī jū pī rā tā wā yī nā Zhitang chi ji chepar jo pe dar la. Tantro zhitang chang ji chepar jo pa. Zhitang chang ji chepar jo pa taro khay na vimba jil. Kawa zi si jo pe dar. Ina zhitang chang ji chepar jo pa. Zhitang chang ji chepar tere jetang zi re si jo pe na. Yanti zhitang chang ji chepar jo pa. Zhitang shuk ji chepar jo pa. Vimbi nang kawi yi si jo pe te na. Chir na kiga shuk, nang shi tang, nang yin zhi shuk si shiwi nang, ayi tang yun zhi shuk shiwi ayi, di nga shuk zhi chepar jo pa. Zhi tang ji ji chepar jo pi ti, vimba su ma, kawa nyangwa shi jo pi da. Zhi tang rik ji chepar jo pi ti, ser ji vimba, shi ji kawa shi jo pi da. Zhi tang yang lak ji chepar jo pi ti, vimbi shi, kawi xir, shi jo pi da. Zhi ten tok ten bi chepar jo pi tsu, vimbar chi kawa la kapan shi jo pi ya. Zha tang jiwa na,
돈지 채뻘 돈비 채 있는지 니냥아 돈지 채뻘 돈바 채뻘 건강 없거나 채뻘는 아 아정가 말랑아 요지 아저 회디난다 모두 그또 때 자츠그 당네 우두 고알레 고거데 돌나 오니 지르 리스 샤와 셰파 아기와 중칸 제와 아니와 돈비 츠그 양르 던 더기르 아 the chapter ji chigna ma gonggon da go go na li se xia wa xie ba gi che jong kan de wa ni wa tu ji chapter tu bi chi ji chapter la gu che de mo de le gong go hui jiu de de na ng ge ji ren ju hua ma tu ng ga ni si de me rong de gu hui ji da ji gong ni xian lu ren ba jil ga wa zi 서지범바 셋째가와 다시 접히티 츠르다다 너먼지 너이나 초라 계속 지진 죽니와시 얘기 너우도 강진제 츠당 너가와 그 챵벤제셋 너 뭔바 존니양다 터송네 안다터 송네 계속 지지 초라 계속 지진 죽니나 너당 초라 계속 지진 좀 너니나 츠 그치 너나 마치기 초선나위 나카나베르시티 나카차니라 마치기 초선나위 나카나베르시티 나카차니라 티 특크차니 마르 특크차니 던지 챵벌도 받은 루티 데나 므땅 츠니야 챵벌 요노야 버드디시구나 근데 실 이키타 멍거 챵벌 마땅 츠크 챵벌 츠땅 므거 챵벌 Tetak sosor jajana adahtu chakasa nyambar jogu nuga nishiyim. Uzuga lhashaga nangana yamna tsugu nara chachi jopi kasa chadgu kada tsuk chawa tsachopa dharikwa, tunji chawa tsachopa tsamarikwa gunu chana, tunji gunu kanga kukuna na, nga kukuna, khtamna kukuna, kacha kukuna, jopa kukuna. Tetak tunje chwa ta sunchwa khuni jet khna mara khtu khtan tsgri khala ta gun tsk chwa ta khtan tsgri kha ra dahtu ni gna ne khtu dahtu k jung ta chu gun da nga ni na chola ge so chi jin jug ni wa shi yi gi se je wen ba shi jo pa na wen ba te na ང དང སང ལི ཚར པ མ ཡིན པ དང སེ ཡིན པའི རིག ཅི ཆེ པར དུ ཇོ པ དེ དེ ལ ཇོ ཤ ཇོ ཉི དེ ཝན པ དེ ཇག ཆོ དེ ཨ སེ ཅི ཝན པ ཤི ཇོ པ རང དེ ཇོ ཤ གང ཡིན སེ ན ཝན པ ཡིན དེ ཤེ ན ཆོ ན ན རང དེ ཆེ པར ཆེ དེ ཡིན སེ ན སེ ཅི ཝན པ ཤི ཇོ པ དེ ན ཝན པ དེ ཡན པ ང དང སང ཅི ཚར པ མ ཡིན པ དེ ཤུ གོ ཨ མ ཏོ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ Gewa ta nyungi mena ki wajin dewa yung matumbi na xerji vimba shi jopi dandu tsuk tamli ngukta matrizi. Ngukta jopa ta htem ta shepa ta kacha suhunu toshik munga nam changin zijir. Yinla, titak na mang tsuk yuki sim diwi ngukka nambar rikshi yin zijir. Tina tsuk jiwi tanyindala xchila shiki tsuk jitang ngukka jir suhunyi ādālā tsikji jopātāvā nāmbā nīyō tōngu nā ādā yāngjīk kūwā lā tsirā ādā yāngjīk kūni khtamtāng jopālā kūwā huar nā kācchā tsikism shēnā shīvī tsiktāvā rā tsik chāngā shī jopī tīgī tsiktāvā rā dātak tsik nā chidhār nā khtamjī tōnā kūgū nā khtamchō ngak tōnā kūgū nā kāchī tōnā kūgū nā rā nī shchilā shīkpī ādā yāngjīk tsuk kuwa lēn tsir. Kēn dī tsuk nā gīsū qīzhīn jūhū jī yōpi ngak rīg yīn nā jir. Tī tā tsuk lā gīsū qīzhīn jūhū nīwā dā jir.
아니와나 다 군직 고알레서 축심지 야쳇듯이 축고 고알레 데라 너저세 지 토인라 데라 게소 치진 좀 니르제 망땅 축고 고른데 우루다 시드는 시나 담오르 같다니다 우루 고알라나다 렙저드노 디루코트레 야 따테메라우나 타르데베네 히베르샤 시송테드 공거 셰피 공도노 오모 로로소도 데 지식이 텐데 강란지나 던지고네 강란지 아다이고네 쳇던지드나 아다이고네 아진지랑가 탈라조르드 부케 던지고네 타르데베네 히베르샤드나 아 디 다니엘 헤르드와 시샤와네 히베르샤오 히주컨히고아나 공오도노 소지 여샤 으 돈티 여시지 특거 리시어 디떠노 디고고네레 여시 돈티 여시지 특거 리시어 디와라 하르드 디에 데샤라 츠킨죽고네레 디에 데샤라 츠킨죽고네 디야 아랑칸라 제위 마 아다파테 인지 흐마제 마톰바 멘티르고가 마골이 오라 소화 다드파우 시 송소르고 니던데 제르나 아랑칸라 제리 망드 부지리아 아랑시위 고고 도노 오모로로 소 도스콜라 고고 칸라 제리 마디 혼주잖아 마스터 마스터 고디 신나 따위들 신 도데 다다 다드디 디아 다드가 달라 사다득다 셰체 다타적드 시 저와들 할드가 달라 와사다득다 셰체 데시 지우는데 토니 고아 가까드 질랭고들 할드 시위 데샬라 츠킨죽고들 아다드 시위 데셀 토주 데셰 공우 토노 소토주 토주 마토 아 츠토 이제 말해 디 아다드당 할드니 제베지 쳬퍼트 아 할드당 다드니 제베지 시크 대샤 도지레 시크 대셰 도지레 오라 소카 소코네 고모 도노 오모소 흐마그 지우 뎅고데 시에송소 시 시단데 닌즈나 고지레 아종통 닌즈나 고지레 디셔 아족스키 지정 샤티르 아제시 돈테 제시 츠크 리시 티템제 디티 마토 흐마 멘젠바 쿠르샤비스타 고고토 소제타나 딘디 고고토노 오모소 제위 츠라 쳇세지르나 아족츠르제 아족츠 지정 샤데 디 지정디 정다드가 하드타 다드시 조퍼마사 족츠시니 저나요 초시위 돈테레 야 족츠치 샤티 군보테다케 그걸 흐만 잼바레 저들나 돈테 리시 족과 돈비시르드 군도 흐마치커 돈코나 니츠톤네 니츠톤네 디난데 디다가나네 아니와 단자가나 야르르 단자가나네 니츠 잼바 군도 디기톤네 돈테 리시 족과 돈비르 군도 간게 족츠케 난톤 니츠케 군이톤네 니냐가 흐치게 능거 단자르 단자가 능거 니츠 잼비 단자르 ལགྱེ ཁལ ནང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང ཐང 以前在这些人都能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能能
ku ge wa tang ku ngo to no mo so
anai tong tong se che test yang amen ber ko wa ti ge wa yo a ti ge wa yin ti jin chen zhi wa yin ti shi wen bao xi xia ya nai tong ye chi zu ku na o de chi zu xi wa ni la ku ji ru ku na la ku ji ru a chi ke ton to ku ji ru a ni zu xi wa cha xi ge ton to ku ji ru nyong xi ge ton to yang ga xi ge ton to ku ji ru Mantsi shiwa pachir to maliwa nigu gano na ku na chukwa. Mantsi shiwa pachir to maliwa nigu gano na ku na chukwa. Pachir shiwa sheka yanchi di su na pachir zhe. Sheka malo na ga shik zhe. Kandir shalu lu chen su wu kiwa tami sha wu nyani yotu shiwa lhadu zhuk tsu chen tang. Angi member lhadu zambuwa yinu sunwa tapir me senti. ਉਨਾਲ ਹਰਦ ਤੈਮਸ਼ੀ ਯਨਾਲ ਹਰਦ ਯਨ ਗੀਸਮ ਗੀ ਮਗੇਨਾਲ ਹਰਦ ਯਨਾਲ ਹਰਦ ਤਾ ਛੇਪਰ ਚੇ ਯੇ ਗੀਵਨ ਜਲਾ ਤੇਤਨਾਲ ਹਰਦ ਤੰਬੂਆ ਛੇਪਰ ਚੇ ਨਿਸ ਸਿਵਾਂ ਗਲੋ ਅਗੇਨਾਲ ਹਰਦ ਤੰਬੂਆ ਯਨ ਹਰਦ ਯੇ ਬੀ ਹਰਦ ਅੰਗੀ ਮਨ ਸੁਵਾ ਤੰ ਗਲੋ ਤੁਗੁ ਦਕਨ ਦੁਗੇ ਸ਼ਾਲ ਲੋਤਾਵਾ ਛੀ ਚੋਂ ਰੋਂ ਸ਼ਿਵੀ ਤੰਬਾਂ ਦ ਉਦੁ ਚਲੁ ਚਿਤੋਂ ਜਿਜਾ ਜਿਜ ਸੇਸਟਿਕ ਕੋਲੋ ਉਦੁ ਠੋਂਦ ਆ ਸਿਕਸ਼ਾ ਗਲੋ ਠੋਂਦ ਦੇਵਾ ਤੋਂ ਅਜਗਨੀ ਚ ਤਾਂਬਾਲਾ ਕਟ ਖੰਤ ਚਿਵਰ ਜੀਵੇ ਕੰਸੋ ਜੀ ਮਨ ਉਦੁ ਵਿਚ ਅਜਗਨੀ ਦ ਵਿਚ ਅਜਗਨੀ ਸ਼ਿਵਾ ਨ ਅਜਗਨੀ ਅੰਗਾਲਾ ਕੁਗੂ ਅਜਗਨੀ ਅੰਗਾਉਂ ਦੀ ਉਹ ਕੰਚੇਂ ਜੋ ਜੁਆ ਤਰਗਨ ਜੀ ਨੋ ਖਤੂ Sācā gāngā yēn cēn tāng, tēnī mārā wā nā shālā lū tā chīchōng rōng tāng, tēnī mārā wā nā sādā wān chē tāng, dā lā sū kwa nyok kū nā rā. Tī tā kā shālā lū tā chīchōng rōng tāng dā rīgnī chīk tāng bīyā dō khur sīk nā yōng chō zhī. Tē mā tēn dō tāng jirdī gā jir tāng mā lā shī tāng dā nō, mā tāng wā tāng rā shē pā, jir nō wā jī nī jir tāng rā shē pā gā Ti toni sanji chi tamba, chepar ton doji chi tamba la yang kwa chi khinta chi yi zi zi zi. Katsan mi pakkalo shanga hai zong zi, mi pakkalo shanga hai zi. Dewa tanga ka jaga shukni, khutu wo tuk tuk lo ta kiri chana tamba zi. Ngombar zokhar sang ji su shiwa ta zi, harda zok tuk chi ngi yin la zi. ngombar dhokhar sang jesu shiwa tal harda dhokhti jen ngi yin shao nyan ni yotu shi shi su harda mayin bayang yoti tetak na su anayi tongu ngi wu ta jopa tang jay na shi chi wo de nda ksanga jay tsir na shao nyan ni shiwi udaga tang yotu shi tudaga yotu Shāwū nyāni shē tōd gōnō, yō tōd nē huijō shōgōka, shē tōd ērē huijō shōgōka, tā nīgā kāngyā nō chōgōka. Ōdī chidhīn dāyam gāyā tā gōka yā. Yīn dāwī yācā nā ōdā shōngmā tōgā tētāng dāyani, nyāmbā tāng yōpī tsikhīn chōngmā tāng gōnō. Nyāmbī shīwā tāng yō jīwī tsikhīn dāyani ōdā gā nīwā lā tāni shōngmā yīn tā sō. Tehtar shungnu yinbar shechi zhitang na dindri uda na azokhar tuanba ma yinbar harda tan shik yinna zinu te tanga yetsi ka tsik tamo zhigri. Anayi tonggong ruwa shechi nyam jiwa, yol jiwa tsikhanda anayi tonggong zhe. Kone uchu shala da. Azi mangshchang ka diwa thamche tang. Tehtang zongi shahsi lesim zhe. Tāṁ ca chāng a nāng yī tōng wū kōng sā dhā dhī wū dhō nāng yī tōng wān jōg nāng dhā jōg gu gā. Dōr nā, zhī ngī mōng gā mōng tāṁ ca, yōn dā jō pī mōng tāṁ ca, xā tī jō pī mōng tāṁ ca nā, chā dhā rā nā, zhī mōng shiāng gā jō pī nāng yī tōng wīng gu dhā rā. Wū dhī a dhīwā mā dzūg pā a nāng wī nā, tīn dhī kū sō gu shōng wā lā, thār dhā sō jā dhī. Uda ge chidir na diwa ma zhug zhe na, ma zhug zhe, kang ma zhug zhe zhe na, sha o nyam tang yo jiwa darun jambi na ma zhug zhe zhe na, dekata lhar da gimen zhe.
tīndī kūsū shūngā lā hēr dēk sōr jē dī nā yō tō shī gūnū wō tūn dhī gā tā dhūk kār tān tāng dhī tī tā kā yō tō shī wī tō dā nā hēr dā ngī tāng xiā wō shī wī wō dā nā hēr dā ngī mā nā dhū nū dhī jī tā tā tāng sā dhā sō nī jē pān dhā lā mā tā tā tā nā dhī chā tā mā tā tā tā nā shī nā ཁག་མ་ཐ་ཐ་ཐན་ཚ་ཆེ་མོ་དེ་ན་རིཁ་གསུང་གུ་ཁ་རིཁ་གསུང་ཚ་ཆེ་མོ་དེ་ན་ཤ་ཨོ་ཤི་པི་ཨོ་དང་དི་ཁང་ཤི་གདེ་གེ་པ་དི་ཐོམར་ཨོ་དང་གདེ་ཤ་ཁང་རེ་དེ་ཚ་གུ་གདེ་དེ་ཚ་ན་དི་ཏོན་ཚ་སོང་ཡོ་ཏ་མེ་ཨ་ཡེམ་གུ་ནོ་དེ་ཡེམ་ཤི་བ་ན་ཨོ་དང་གདེ་ཤི་ཏོན་ཚ་སོང་ཡོ་ཁ་མེ་གདེ་དེ་ Sōng yō nā dāwē shāwā tī dīwē dzūk tsik tā rū gu gā, sōng mē nā tī rū mū gu gā. Wū dī rāng gā ngō kē chā dāwē shāwā tī lā nyam gu nō tī mīñjō kā yā dhukū kā, tī mīñjō, nyam shīwā nā wū dī dā shā lā mīñjō dhukū kā yā. Tī nā dī kā sā nyam tāng yō nī gā lā tsōn chā nā wū dā lā nī wā mē tsā chā rī yā. Nyam tāng yō nī lā tsōn chā nā ওডা লা নিওয়া মে কিছনা ওডা গ তিনিন দেম থক দম থক তেনা ওডা কং দিনি না শা শিবা তে দিনি শা শিবা শা ও শিবি শা তে দিনি দি দশা গ তং দশল এনচিন জেওয়া গ থনে তা দাতা তো সদনি চ শাল তং আ গ পা শুন নে ওডা গ আরং গ মো কে চ দরে শা আদরে শা তিন Anyam tang yo yin li ke lang na uda la niwa mek. Te ya, ti anyam tang yo yin udi diwa man na ki harda zambu gunu wu te yang tona mungyu ga di. Anyam ji tonti yin la uda ga dhiji na chidi yin na anyam ji tonti yin la te na udi diwa man ba mwansum ta cha di. Mwansum ta. Tardu zambu xiwi zambra ga cikton dawa xioto ma xiori cikton diju di tiga ma tiga zambra ga xiona kontar oda la ni metu songwe xiongyong la cikton dawa ma xiona kanga dawara xiawa di di simbi chisil harda mandu di ruwa ngonsim tata da uru kisanganda sona suku ka yang harda zantan Harde angini la chepar yote mayadin. Di kutsangan jisu jiri aadar. Harde tang, harde angini tang, harde zemni ka chepar yola mayad. Chepar yogu jiri mo chi, anyi si shi ji tato, harde la, harde zem tang, harde chepar jay, anyi gus gu jay. Di na, harde zembu wa, chepar jay, anyi si shi wa, gaggo de, chidin gaggo na, harde zem di, harde yin tang mayadin. Harde yin na, Harde zemmyang harde yin, harde chepre jayang harde yin na, ki harde la, harde zemtang, harde chepre jayang shiwi, namba nyisa yinu di giwa ma chuzi, namba nyisa yiwi giwa ma chuzi. Harde zembuwa, harde angimin songwa tang ga gud niri ya, chena, kal harde zemtang, harde chepre jayang yin, sayini, harda tsamti harda yinbar ki langtang zi tato harda ngimin songwa tang gachu ga harda yin zi yinbar ki langtang uga harda ngimin zinu ti songwa tang gachung uga jinsan tashi ni harda tsamda jokpi niwa mai ka zi yang harda ngimin songwa di kagal harda la harda nyi shinu ting gachu ga zi da maku arkha ga zi Tēnā lhārdā tāng lhārdā tāmbuwā gā āñi sā yīyū nī tūkne tāw chū dī shēnā shā ō gā ōdā gā dā shā kāng yīn. Tā sā nā shā vāyā tāk shā, shā ō shīwē vāyā tāk shā dāng chuk gu gā. Tēnā dī dā shā yō tāng zī tā tū ōdā tē lhārdā yīn tāng dā. Yō tū shīwē tū dā gā dā shā kāng yīn dā nā yō chīwā dāng gu gā. Nyam shīwā tāng yō chīwā dāng gā rī. Dūdāga dāshā, tēyāng sūhū yō jīwā ndā dhīnā rā. Nyam tārōng, shāwū nyam nī yō tō gūnū gā nēdāga kēndā lā tā, tsāmjēt lā tā. Tēnā ndā nī yō tō shīwī yō tā dūdāga dāshā rā.
Tēnā rāngrāngā dāshā mēshīgā dāshā tātātā yōka, dāshā tātātā lā dāshā